বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিব্বেজুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি হরু সুপথ মূল্য মা পাইন্ছ আপুলাই মন পরি দেশ কো জার্সি কা লাগি সঞ্জন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816562983 9855 সম্ঝুনুহোস है বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি এব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুরগো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা চার সিদ্ধার্থ চোক ফোন নম্বর 061-570-736 98-560-2325 98-086-35-480 साथै आयल्स र पीजी का कक्षाहरू विशेषज्ञ टोली र गुणस्तरीय तालिमका साथ प्रदान गरिन्छ तपाईको भोक लाग्दाको साथी मनसरताज चिकन बिरानी घरमा होस् या अफिसमा मिटिङमा होस् या जमघटमा अनलाइनमै अर्डर भनेकै ठाउँमा डेलिभरी मनसरताज चिकन